ব্রহ্মজ্ঞানী কে আমার পরমানন্দ, ব্রহ্মজ্ঞানী কে করসা আনন্দ, ব্রহ্মজ্ঞানী সবসায় নবাসনা, ব্রহ্মজ্ঞান কা নহিঁ বিনাশ, ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম কা বেতা, ব্রহ্মজ্ঞানী এক সংহিতা, ব্রহ্মজ্ঞানী কে হো অচন্ত, ব্রহ্মজ্ঞানী কা নির্মল মন্ত, ব্রহ্মজ্ঞান নিষ্কর প্রভা ব্রহ্মনা, ব্রহ্মজ্ঞানী কা বড় প্রতাপ, ব্রহ্মজ্ঞানী কা দশ ফুট পাখি পাইয়া, ব্রহ্মজ্ঞানী কো বল বল যাইয়া, ব্রহ্মজ্ঞানী কো খোজে মহেশ্বর নান, ব্রহ্মজ্ঞানী আপ পরমেশ্বর, ব্রহ্মজ্ঞান কি কিমত নাই, ব্রহ্মজ্ঞান কা সর মনমায়, ব্রহ্মজ্ঞান কা কৌ জানে ফের, ব্রহ্মজ্ঞান কো সদা আদেশ, ব্রহ্মজ্ঞান কা কথন যায় দাখর, ব্রহ্মজ্ঞান সর্ব কা ঠাকর, ব্রহ্মজ্ঞান কিমত কম বখানে।